0: সকশক কল বয় বন
1: বয় বন
0: উদয় সংসি দুম জয় বন
1: জয় বন
0: কেল অকশক কল বয় বন
1: বয় বন
0: উদয় সংসি দুম জয় বন
1: জয়